0: আমি সাসাইদানি ভাই মৃত্যুর আছে কেউ অনুসরণ সে বলি ইমান দান করে থাকবেন কেউ অতি শখে খুব রাজি তুমি জানতে পারি মহসুস করবেন বসলে করবেন জানতে পারবেন না সুতরাং আমি জানি যে তুমি জনতা প্রায় রাজনীতি করবো প্রশ্ন তোমরা কেন্দ্রে রাজনীতি করবো প্রশ্ন বিভিন্ন ধরনের রাজনীতি ছেড়ে দিচ্ছে আমি ইচ্ছা করি যে কিছু কারণ বিভূষণ নিগুলো আপনি সমাজ প্রভু তার সংসদ করে আপনি ছিলেন পার্লামেন্ট পদে আসেন না দিয়েছেন সেই উপরে আছে আমার অবস্থা কিন্তু প্রশ্ন করে জানতে পারছে না আমি আপনি আপনার একটি প্রশ্ন করতে পারছো ধন্যবাদ আমার কারণে কথা এই বেরো যে আপনি সত্য না সত্য আছে
1: জনতা সংসদ নাই

0: করে বিশ্বের মধ্যে রাজনীতি রাজনীতিমা
1: হিজো মানে কি গর্ব মানে তো আমি কি গর্ব

ফাটালে করে প্রধানমন্ত্রী বৈদিকর কুকুরা হাতে মুসলমান সৌদার নিয়ে শয়ে করে গাঁথিয়ে বাড়ি বিবার ভিন্ন নির্মাতা দুই ডাক্তার কবির রিচার্ড সুমনগিরি অর্থমন্ত্রী ডাক্তার সোন ওয়াগলি শীত হস্তান্তরণ দিয়ে সহায়ক রকম হস্তান্তরণ করছে সামাজিক সঞ্জালমা এই পুস্তকের নির্মাতা গিরি কঠিন সময় পীড়িত নাগরিক সঙ্গে অভিন্ন সবাইকে দায়িত্ব ভূমিকায় ফিল্মকে তর্ফবাট চৌদ লাখ সহ্য করেকে জানকারী দিয়েছেন বলে উল্লেখ করেছেন। ইউ রকম কেবল সহ্য হয়ে না বিপত্তি অপরিকা আমরা আপনি দাজুভাই তথা দিদি বাহিনীকে মায়া স্বভাব মায়া শ্রদ্ধা সদ্ভাব এবং একীবদ্ধতাকে আপনি সানো প্রয়াস হো গত সামনে গতিবাট প্রদর্শন আয়োগ ভূতানি সর্বাধিক কমাউনে দোসরো ফিল্ম পরিষদের সরল গত সোমবার চলচ্চিত্র বিকাশ ভূমি সার্বজনীকে গরেকে তথ্যাঙ্ক অনুসার ফিল্মের চৌদ্দ প্রদর্শন 25 করোড় 68 লাখ রুপিয়াঁ গ্রস কমাইকো ছ ভনে উক্ত অবধিমা ফিল্মমা 9,31,620 টিকট বিক্রি ভইসকেকা ছন। ফিল্মরে এই শনিবার প্রদর্শনমা 51 দিন পরে মনাইদৈছ ভনে ডাক্টর কপিল রিচার্ডকো নির্দেশনা বনেকো ফিল্মমা অরুণ ছেত্রী সিমরন প্রধা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ প্রকাশ নিমিরি অরুণ ছেত্রী লুনিবা তুলাধর রবীন্দ্র ঝা ঈশ্বরী প্রাণ সৈনুজ রসায়নী সীতা দেবী তিনি সিনেমা কলকাতাহরূকো অভিনয় রহেকো ছ ভনে ফিল্মলে শিক্ষাকো মহত্ত্বলाई দর্শাउँदै श्रीमान श्रीमतीको सम्बन्धको कथा प्रस्तुत गरेको कुरा नेपाली चलचित्रको बारेमा दर्शकहरूमा मैले जानकारी गराएकी थिएँ। नेपाली चलचित्रको उत्तरीको धेरै रिसर्च भएको छ यो फिल्म र यसमा चाहिँ भन्नुभन्दा पनि अगाडि यसले रश्वाबारीका कारण जनतन्त्र भौतिक संरचनामा क्षति भएपछि यसले चाहिँ ১৪ লাখ রুপিয়া সহায় করেছে সরকার কোম্পানি পীড়িতরাই ভনে যখন মাঝে মধ্যে জানতে গিয়েছি অমনে পাওয়া রয়েছে নেপালি চলচ্চিত্র বন্ধ হয়ে যাবে

0: চাই করি করা দিবি চাই তুমি আমার উপকার নিয়ে কর নজর পড়ল খরচ বহন করতে তো পদ্ম তিনটি রাজ্য ধরি পূর্ব প্রত্যাশী কেন্দ্রে এই বাহাদুর উনি পাঁচ খান কাছে দেবতারু স্বাস্থ্য সমিতি ব্যবস্থাপন সমিতিকে পদাধিকারী সদস্য বিকাশ সমিতি দুর্বল সংস্থা স্বাস্থ্য সংসদিকা উপলক্ষ সহভাগিতা মন্ত্রণা
1: বিন্দু চৌধুরী বরগিয়া জিলা স্তরীয় বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা চন্দা মাধ্যমিক বিদ্যালয় পাঁচপুরী চারপথ প্রাথমিক আসছে বিজ্ঞান দিবস অবসর আয়োজিত কার্যক্রম বিদ্যার্থী বিজ্ঞান প্রতি কর্মসূচি সৃজনশীলতা ও জীবন উপযোগী প্রকৃতিক প্রেরিতহীন উদ্দেশ্যে আয়োজন করা প্রতিযোগিতা চন্দা মাধ্যমিক মাধ্যমিক তাক বিদ্যার্থীঙ্কর পরিবার জীবন উপযোগী বিজ্ঞান প্রদর্শনী প্রথম বৈঠক প্রতিযোগিতা কবি শঙ্কর মাবি পুরালিয়া দ্বিতীয় মহাকবি দেবকুটা মাবি পুরালিয়া তৃতীয় ও সুরেন মাবি পদ্মা সাধনা বিভাগ প্রথম দ্বিতীয় তৃতীয় ও সাধনা বিনা বিদ্যালয় অন্তর্গত দশ হাজার সাত হাজার পাঁচ হাজার ও তিন হাজার রূপিয়া নগরী প্রমাণ পত্রে সম্মানিত সামাজিক বিকাশ মন্ত্রালয় শিক্ষা তথা সামাজিক বিকাশ নির্দেশালয় সামাজিক বিকাশ ডিভিশন কার্যালয় নেপালগঞ্জ পাখিক আয়োজনা মহিলা প্রতিযোগিতা জেলা নৌথ বিদ্যালয় সহভাগী প্রদর্শন প্রত্যেক বিদ্যালয় মধ্যে তিনজন বিদ্যার্থী ও একজন শিক্ষক সহভাগী সন্তান মাবি পাঁচ পরিচার প্রথমত শিক্ষক সন্দীপ চৌধুরী জানকারী নাগরিকতা বনায় জেলা প্রশাসন কারণে বর্তমান দৈনিক জবরদস্তী করানি মুদ্রাকে ফেরারকে সরকার পোকাম করবার প্রয়া তালিকা উপাধিকা সাত তিরিশ প্রশ্নী কৃষ্ণা সম্রাট্যক্রাও কর্ণাটক জেলা আদালত বর্গিয়া দুই হাজার বাহাত্তর সাল ফাগুন দশ গতি জবরদস্তি করানি মুদ্রামা সমাগমা দশ প্রশ্ন কয়েক পচাশ হাজার রুপিয়া জরিমানা শুনে করবার উচ্চ আদালত মুন্সিপুর নেপালগঞ্জ ইতিহাস দুই হাজার তিয়াত্তর সাল ফাগুন আজকে জেলা হাসপাতাল ফেসলা উল্টি রাশি সর্বোচ্চ আদালত দুই হাজার উনআশি সরস্থান উনত্রিশ গতি জেলা আদালত ফেসলা সদর করবা

0: অর্থমন্ত্রী সোমেন মহাদেবের দাবি ভারত মহাকাশে অন্যান্য বাক্য বিনাশকারী বাড়িতে যেহেতু পুনর্নির্মাণ অপেক্ষিত ভারতীয় সহায়তা বাড়ি না ভারত
1: সংসদ সচিব অমৃত রমশাল সিনহা প্রকাশ করেছেন। দুজনা ভারতীয় মন্ত্রী